গলা গাইছ, ছুটি দিনে নুয়া নুয়া কথা কিয়ে শিখুছ? কণ পিলামানে, এই ছুটি দিনরে তুমে মানে বুলাবুলি করিবা সহিত কিছি নুয়া নুয়া কথা শিখিলনি না নাহি? এই খরা ছুটিরে তুমে মানে নিশ্চয় মামু ঘর বুলি যাইথিব, আও সেঠি আম্ব গছ, পণস গছ, চামুকুড়ি গছ, মেমেঙ্গা কুড়ি গছ, এইভাবে কেতে প্রকারর গছ তুমি মানে দেখিথিব। হেলে জাণিছ পিলে, এই আম দুনিয়া বড় আশ্চর্যকর, এটি এমিতি বি রহস্য আছে যাহা তুমি মানে জাণিন। হ্যাঁ পিলে, সেথিপাই আজি আমি আস জাণিবা অজনা রহস্য। আচ্ছা পিলা মানে, যেমিতি মু এবে কহিলি, তুমি মানে অনেক প্রকারর গছ দেখিথিব, হেলে জানিছ এমিতি কিছি গছ আছে যাহাঙ্ক বিষয়ে শুনিলে তুমি মানে আশ্চর্য হয়েযিব। হ্যাঁ পিলে, গোটে গছটিয়ে আছে যাহার না হেউছি ভেনাস ফ্লাই ট্র্যাপ, মানে কোন কহিল পিলে, পোক খাউথিবা গছ। কোন হেলা, আশ্চর্য হয়েগল না? তুমি মানে নিশ্চয় ভাবুথিব, অপা কোন সত্যরে এইভাবে গছ আছে? হ্যাঁ পিলে, এই গছটি সাধারণ গছ ভলি খালি পানি পিয়েনি, বরং পোকজোক বি খাই দিয়ে। কোন ভাবুছ কেমিতি? জানিছ পিলে, ইহার পত্রগুড়িক গোটিয়ে খোলা পাটি পরি হইথায়, যেমতি গোটিয়ে পোক তা উপরে বসি পড়ে, সে তুরন্ত নিজের পাটিকু মানে পত্রকু বন্ধ করে দিয়ে, আউ পোককু হজম করে দিয়ে। হ্যাঁ পিলে, মনে রাখিল তো এই গছটির না? গছটির না হেউছি ভেনাস ফ্লাই ট্র্যাপ। সেইভাবে আউ গোটিয়ে গছ আছে পিলে, যে গছর না হেউছি বাওবাব গছ। জানিছ পিলে, এই গছটি দেখিবাকু বহুত মোটা, হেলে তুমকু লাগিব এত বড় ওলটা গছটিয়ে। হ্যাঁ পিলে, দেখিবাকু এমিতি লাগিব যেমিতি গছর চের আকাশকু চাহিছি। হেলে আশ্চর্য কথা কোন জানিছ? এই গছ নিজ কাণ্ড ভিতরে প্রায় 120,000 লিটর পানি জমা করে রাখিপারে। আশ্চর্য লাগুছে না পিলে? আও এই গছ থাকে মরুভূমি অঞ্চলের। কোন পিলে, শুনবাকু মজা লাগুছে না? সেইভাবে আও গোটিয়ে গছ আছে যাহার না হচ্ছে ড্যান্সিং প্ল্যান্ট। কোন পিলে, এর তুমি মানে ভাবুথিব, অপা গছটি নাচুছে না কোণ? পিলা মানে, এই গছর পত্রগুড়িক সূর্যকিরণ কিংবা কোণসি শব্দ শুণিলে নিজে নিজে হি হলিবা আরম্ভ করে দিয়ে, যা যদি তুমি মানে দেখিব তুমি লাগিব সে মানে সতে যেমিতি নাচুছন্তি। হেলে অসল কথা হেউছি, এই গছগুড়িক সূর্যালোক খোঁজিবা পাই এপরি হলচল হইথান্তি। আচ্ছা পিলে, রহস্যময় গছ বিষয়ে তো জাণিল, এবে আসা জাণিবা কিছু অজ ফুল বিষয়ে। আম পৃথিবীরে এমিতি কিছু ফুল আছে যাহা দেখিবাকু একদম অলগা। আচ্ছা কহিল পিলে, তুমি মানে সবু কেউ কেউ ফুল দেখিছ? মু ভাবুছি তুমি মানে দেখিথিব গেন্ডু, টগর, গোলাপ, জুই, জাই, সূর্যমুখী। কোন পিলে, ঠিক কহিলে না? হেলে আজি মু যে ফুলর না সবু কহিবি, যদি তুমি মানে সেসবু ফুলকু দেখিথিব তাহলে তুমি রোজি তা উপকু চিঠিটিয়ে লেখি নিশ্চয় জনাইব। জানিছ পিলে, গোটিয়ে ফুলটি আছে যাহার না হেউছি লাফিং বি অর্কিড। সেই ফুলটিকু দেখিলে তুমকু লাগিব সতে যেমিতি মহুমাছিটিয়ে হসুছে। প্রকৃতি মাতাকু এমিতি

শ্রোতাবন্ধু আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। শ্রোতাবন্ধু আপনার টিউন করেছেন 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রক। সকাল হেউছি দিনর প্রথম এবং সবুঠারু সুন্দর সময়। রাতির অন্ধকারকু দূর করে সূর্যদেবঙ্ক আগমন হুয়ে সকাল সময়রে। এহা প্রকৃতিরে এক নূতন জীবন এবং উৎসাহ নেই আসে। সকালর বাতাবরণ অত্যন্ত শান্ত এবং স্নিগ্ধ হয়ে থাকে। পূর্ব দিগরে সূর্যঙ্ক লালিমা আকাশকু রঙ্গীন করে দিয়ে। শ্রোতাবন্ধু সকালর এই সুন্দর সময়রে প্রচার করুছু সুপ্রভাত পুরী কার্যক্রম। কার্যক্রম পরিসরু আপনমানঙ্কু স্বাগত করুছু। শ্রোতাবন্ধু ওড়িয়া পঞ্জিকা অনুযায়ী সৌর গণনা অনুসারে আজি মেষ দিনাঙ্ক 27 দিন এবং চন্দ্র গণনা অনুযায়ী বৈশাখ মাস 20 দিন। রবিবার ইংরেজি 2026 মসিহা মে মাস 10 তারিখ। ভারতীয় সাধারণ সময় অনুসারে আজির পবিত্র সকালর সূর্যোদয় 5:18 এবং সূর্যাস্ত হেবার সময় হেউছি 6:10:18। শ্রোতাবন্ধু আজি শ্রীক্ষেত্রে ভৌঁরীর হলদীপাণি নীতি অনুষ্ঠিত হেউছি এবং উৎকলরে ভৌঁরী পর্ব পালন করা যাউছি। শ্রোতাবন্ধু আজি ইতিহাস পৃষ্ঠারে কোন সবু হইতিলা আসন্তু জানিবা সে বিষয়রে। ভারতীয় স্বাধীনতা সংগ্রাম

শ্রোতা বন্ধু, আপনার আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 FM রে প্রচার করুছু হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম। আশিকি কথাচিত্রর শুণন্তু কার্যক্রমর প্রথম গীতটিকু কুমার শানুঙ্ক কণ্ঠরে, সঙ্গীতরে সজাইছন্তি নাদেম শ্রবণ।

শ্রোতা বন্ধু, আপন টিউন করিছন্তি 103.4 এফএম আকাশবাণী পুরী কেন্দ্রকু। বর্তমান শুণুছন্তি হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম। শুণিবা কার্যক্রমর পরবর্তী গীতটিকু দ্বৈত কণ্ঠরে গাই শুনাইছন্তি অভিজিৎ এবং আশা ভোসলে। কথাচিত্র হেউছি দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে। সঙ্গীত নির্দেশনা দেইছন্তি যতীন ললিত।

শ্রোতা বন্ধু, আপন আকাশবাণী পুরীর কার্যক্রম লাইভ স্ট্রিমিং মাধ্যমে নিউজ অন এআইআর আপ ডাউনলোড করে শুনেপারে। টিউন করেছেন 103.4 FM আকাশবাণী পুরী কেন্দ্রকে।

0: এই কাহিনী এক ফটোগ্রাফর আওতার অন্তরাত্মার।
1: ও লাভলি, ওয়েল ডান।
0: বিজনেস লোন অ্যাপ্রুভড।
1: এবে হব বড় স্টুডিও, নুয়া ক্যামেরা, নুয়া লাইটস,
0: তা সাথে নুয়া কার বি নেই নিও সেই লোন রে।
1: না, লোন নেইথিবা কামরে লগাও, ঠিক সময়রে ইএমআই ভর, ক্রেডিট স্কোর বড়াও, পরবর্তী লোন সহজরে পাও।
0: কার নুয়ে তোমার ফটো হি নেই যাও।
1: আপন কে
2: আরবিআই কহে
0: আর্থিক বুদ্ধিমতা জাহারি সে সমৃদ্ধ নারী।
3: শ্রোতা বন্ধু, এথর ওড়িয়া আধুনিক গীতটি শুণন্তু মানসক কণ্ঠরু। গীতরচনা করেছেন গীতিকার প্রমোদ মল্লিক।

0: শ্রোতা বন্ধু শুণুলে অরবিন্দ এবং রূপালী কণ্ঠর ওড়িয়া আধুনিক গীতটি গীতটি রচনা করে গীতিকার দেবী দত্ত মহান্তি।
1: এই কাহিনী এক ফটোগ্রাফর আওতার অন্তরাত্মার। ও লাভলি, ওয়েল ডান, বিজনেস লোন অ্যাপ্রুভড। এবে হব বড় স্টুডিও, নুয়া ক্যামেরা, নুয়া লাইটস, তা সাথে নুয়া কার বি নেই নিও সেই লোন রে। না, লোন নেইথিবা কামরে লগাও, ঠিক সময় রে ইএমআই ভরো, ক্রেডিট স্কোর বড়াও, পরবর্তী লোন সহজরে পাও। কার নুয়ে তোমার ফটো হি নেই যাও। আপনা কে
2: আরবিআই কহে
1: আর্থিক বুদ্ধিমত্তা যাহারি সে সমৃদ্ধ নারী।

শ্রোতা বন্ধু, পরবর্তী ওড়িয়া কথাচিত্র গীতটি শুনেছেন গড়বড় কথাচিত্রর কণ্ঠে সাজিছেন শ্রীচরণ এবং সংগ্রাম। গীত রচনা করেছেন গীতিকার অরুণ মন্ত্রী।

0: চিকিৎসা দিবস পালিত হয়েছে। জেলাপাল প্রথমেশ অরবিন্দ রাজশেখরকে মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে গ্রামাঞ্চলের অর্থনীতির প্রাণী সম্পদর গুরুত্ব বিষয়ে কহিলে। পশুপালন ক্ষেত্রে আধুনিক বৈষয়িক জ্ঞানর ব্যবহার পাই সে পরামর্শ দিয়ে শেষে উল্লেখনীয় সেবা পাই কিছু সফল চাষী ও কর্মচারী সম্মানিত করা যাইতিলা। জেলা সংস্কৃতি ভবনরে জেলা প্রশাসন ও শ্রম কার্যালয় পক্ষরু আন্তর্জাতীয় শ্রমিক দিবস পালিত হয়েছে। শ্রমিক মানে সমাজের প্রকৃত বিন্ধাণী ও সেমানক কল্যাণ সুনিশ্চিত করিবা প্রশাসনর প্রাথমিকতা বলে জেলাপাল কহিতিলে। এই অবসরের নির্মাণ শ্রমিক কল্যাণ যোজনা অধীনরে 323 জন হিতাধিকারী 1,63,00,000 টাকার অধিক সহায়তা রাশি বণ্টন করা যাইতিলা। মালকানগিরি স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত সিএম ট্রফি আন্তঃ জেলা ফুটবল কবাডি ভলিবল ও খোখো চ্যাম্পিয়নশিপ্র উদযাপনী উৎসবরে নবরঙ্গপুর সাংসদ বলভদ্র মাঝি যোগ দেই ক্রীড়া যুবপিঢ়ীকে একতা ও শৃঙ্খলার বার্তা দেইথায় বলি কহিতিলে। প্রতিযোগিতার জেলার 7টি ব্লকরু 900রু অধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করিতিলে। জেলা হালচাল আজ পাই এতিকি। আসন্তাকালি জেলা হালচালে শুনিবে ময়ূরভঞ্জ জেলা সম্পর্কে।
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী পুরী কেন্দ্রর প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে।

0: মানে চলিবাকু হুয়ে
1: আউ পুনি উপরবলা যাইতিলি না
0: আচ্ছা
1: সেতি যোগ উপর আসিবাকু বিলম্ব হইগলা হেটি সুধাবা
2: হুম
1: কোন চাষবাস খবর টিকে কহুনা
2: হরে বাপ চাষবাস একরকম ভালো চালিছি কিন্তু সমস্তিকে তো খরা গরম হউছি বেলে বেলে যে কাল বৈশাখী হই যাউছি না কাই কউছু আর সেথিরে তো মন দুঃখ হই যাউছি আউ
0: সত কথা কাল বৈশাখী যেতেবেলে আসুছি এমিতি পবন সে ঘুরাইকে আসুছি যে সিয়া আউ কোন মানুছি বন্ধ বাড় কিছু কোটি কোন অছি সব তো উডেই নউছি বর্ষা বি সেমিতি মুষল ধারা হেকি অসরায় ছাড়ি যাউছি আউ
1: ইয়েলা প্রাকৃতিক বিপর্যয়
0: সেথিপাই আমি সতর্ক রহিবা কিন্তু
1: চাষী ভাই ভৌণী মানে নিজর বিল বাড়িকু ঠিক সময়রে যাই ঠিক সময়রে ফেরি আসিয়া কথা
0: কৃষি বিভাগ সতর্ক পূর্বরু করে দেউছি যে ফসল আমার অমল অবস্থায় অছি পনিপরিবা তাকু কিছু আগুয়া তোলি নবা কারণ কাল বৈশাখীরে ফসল নষ্ট হয়ে যাই পারে
2: বিভিন্ন প্রকার ফসল যে করুছে আমি বৈজ্ঞানিক পরামর্শ ক্রমে আমি সব ফসল করিবা কাল বৈশাখী হেলা বাত্যা হেলা বন্যা হেলা দেখিকিরি আমি যদি ফসল করিবা তাহলে আমি উন্নতি করিবা না নাই কহুন
1: ঠিক কথা কইলো আমি উন্নতি করিবা
0: নিশ্চিত
2: হেলে জগানা এরা যা
1: ও
2: আমি উন্নতি করিবা আম চাষী ভাই মানে উন্নতি করিবে আম ফসল ভালো হব আউ কাল বৈশাখী কু মধ্যে রোকি পারিবা কিয়ে সে রোকি পারিবা টিকে বাপা কইলু
1: জনে কেবল রোকি পারিবে জগানা
0: সেই
1: কালিয়া নটকুটিয়া
0: ঠিক কথা কইছু বাপা
2: তেবে আউ ডেরি করিবানি সঞ্জ বুড় আস গোটিয়ে ভক্তি গীত শুনিবা তারপরে আম কার্যক্রম কো আগেই নবা
1: হউ শুনিবা।

শ্রোতাবন্ধু, এথর শুণন্তু উদিত নারায়ণ এবং সুনিতা রাওঙ্ক কণ্ঠরু। গীত রচনা করেছেন গীতিকার আনন্দ বক্সী এবং সঙ্গীতরে সাজিছেন বিজু সাহা এবং কথাচিত্র রয়েছে গুপ্ত।

0: শ্রোতাবন্ধু শুণুলে কার্যক্রম শ্রীমান শ্রীমতী প্রযোজনা করে দিলীপ কুমার নায়ক এবং উপস্থাপনা করে রাজশ্রী সাহু।
1: ওপা চাকরি মিলি গলা।
2: আরে বাহ, অভিনন্দন। এবে বহুত গুড়াই শপিং।
1: হ্যাঁ ওপা, নুয়া মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: রহি যা রাজকুমার, স্যালারি পূর্বরু খরচ।
1: ইনস্ট্যান্ট লোন বি তো মিলুছি।
2: প্রথমে বাজেট বনেই বাসি, তারপরে খরচ কর।
1: কিন্তু ওপা
2: দেখ, রোজগারর গুটিয়ে ভাগ সঞ্চয় কর, কিন্তু পার্টি দেবাকু হি পড়িব।
1: হ্যাঁ ওপা, পার্টি মোর, বাজেট তোর।
3: আরবিআই কহে
4: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনার সুরক্ষার ধ্যান।

0: বুদ্ধু, নোয়াকার জিতিবার মৌকা? ওয়া, বাপানকু সারপ্রাইজ দেবি। অল্প কিছু তো ডিটেলস ভরিবার আছে।
1: রহি যা বুদ্ধু।
2: কোন? এভলি পপআপস প্রতি সাবধান রহ। স্ক্যামার্স পার্সোনাল ডিটেলস র ভুল ইউজ করি পারন্তি।
0: হ্যাঁ। ও।
1: তুই বুঝি গলু না? রিল্যাক্স।
0: কিন্তু কার জিতি যাইতিলে? বাপা হোমওয়ার্ক করাই ন থানতে।
2: আরবিআই কহে স্মার্ট বন কুল রহ।
3: শ্রোতা বন্ধু, আপনার টিউন করেছেন 103.4 FM কার্যক্রম শুণুটি আকাশবাণী পুরী কেন্দ্রর।

শ্রোতাবন্ধু, বর্তমান প্রচার করুছু কেতোটি হিন্দি কথাচিত্রর গীত। তেবে প্রথমে শুণন্তু কথাচিত্র রয়েছে রাজা রানী। কথাচিত্র রয়েছে রাজা জানী এবং কণ্ঠরে সাজিছন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমার। সঙ্গীতরে সাজিছন্তি লক্ষ্মীকান্ত প্যারেলাল এবং গীত রচনা করেছেন গীতিকার আনন্দ বক্সী। কথাচিত্র রয়েছে রাজা জানী।

0: শ্রোতা বন্ধু শুণুলে আশা ভোসলে এবং কিশোর কুমার যুগল কণ্ঠে কথাচিত্র লা রেড রোজ। এই কথাচিত্র গীত সহিত শেষ করুছু আজির হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। আমার পরবর্তী কার্যক্রম রয়েছে শ্রী জগন্নাথঙ্ক ভজন, কিন্তু তা পূর্বরু প্রচার করুছু কতটি বিজ্ঞাপন বিরতি।
1: চাকরি মিলি গলা।
2: আরে বাহ, অভিনন্দন। এবে বহুত গুড়াই শপিং।
1: হ্যাঁ অপা, নুয়া মোবাইল, জিন্স, জ্যাকেট।
2: রহি যা রাজকুমার, স্যালারি পূর্বরু খরচ।
1: ইনস্ট্যান্ট লোন বি তো মিলুছি।
2: প্রথমে বাজেট বনেই বাসি, তারপরে খরচ কর।
1: কিন্তু অপা
2: দেখ, রোজগারর গুটিয়ে ভাগ সঞ্চয় কর, কিন্তু পার্টি দেবাকু হি পড়িব।
1: হ্যাঁ অপা, পার্টি মোর, বাজেট তোর।
3: আরবিআই কহে
4: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনক সুরক্ষার ধ্যান।
5: বুদ্ধু, নুয়া কার জিতিবার মৌকা। ওয়াও, বাপানকু সারপ্রাইজ দেবি। অল্প কিছু তো ডিটেইলস ভরিবার আছে।
6: রহি যা বুদ্ধু।
7: কোন এভলি পপআপস প্রতি সাবধান রহ, স্ক্যামার্স পার্সোনাল ডিটেইলস র ভুল ইউজ করি পারন্তি।
5: ও,
6: তু বুঝি গলু না, রিল্যাক্স।
5: কিন্তু কার জিতি যাইতিলে বাপা হোমওয়ার্ক করাই ন থানতে।
7: আরবিআই কহে স্মার্ট বন কুল রহ।
6: জে জে, এটা কোউ প্ল্যান?
8: ট্যাঞ্জেরিন, বহুত মিঠা, ভাঙ্গিবনি, হেলা।

শ্রোতা বন্ধু, অধিবেশনের সময় হয়েছে। প্রচার করুছু শ্রীজগন্নাথঙ্ক ভজন। তেবে প্রথমে শুণন্তু সাধনা সরগমঙ্ক কণ্ঠরু। গীত রচনা করছেন গীতিকার পূর্ণচন্দ্র কানুনগু।

0: Bengal to Odisha indicate that family-run governments are being rejected by the people. Turning his focus to the state's future, the Prime Minister declared that the next government in Telangana would be led by the BJP, stating that citizens are fed up with the current political alternatives. Highlighting recent progress, Mr. Modi noted that development projects worth 9,400 crore rupees were inaugurated today, including the Zahirabad Industrial Area and the PM Mitra Textile Park in Warangal, both aimed at boosting employment and supporting cotton farmers. The Prime Minister also issued a passionate call for national economic resilience. He urged citizens to help conserve foreign exchange reserves by reducing the consumption of imported fuel through the use of public transport and carpooling. Union Home Minister Amit Shah today reviewed the country's preparedness to deal with possible floods and heatwave conditions. Chairing a high-level meeting in New Delhi, Mr. Shah assessed the readiness of central government agencies, reviewed early warning systems, resource deployment and inter-agency coordination to ensure zero loss of life and minimal loss of property. In Uttar Pradesh, Chief Minister Yogi Adityanath today expanded his cabinet with six BJP leaders taking oath as ministers. Additionally, two ministers of state were elevated and assigned independent charge. Governor Anandibeen Patel administered the oath of office and secrecy at a ceremony held at Jan Bhavan in Lucknow. India and Trinidad and Tobago have signed 8 agreements in sectors including tourism, healthcare, infrastructure and Ayurveda during External Affairs Minister S. Jaishankar's 2-day visit to the Caribbean nation. Ministry of External Affairs in a statement said MOUs were signed between the two sides for solarization of Trinidad and Tobago's Ministry of Foreign and CARICOM Affairs building, vector control, infrastructure upgrade of Nelson Island, where the Indian immigrants were stayed initially, and for setting up of an Indian chair on Ayurveda at the University of the West Indies. In Pakistan, 15 security personnel were killed and several others injured in a suicide attack at a police post in Restib, Khyber Pakhtunkhwa province. Police said the attack took place yesterday when security personnel opened fire on an explosive-laden vehicle approaching the police post, triggering a massive blast. In shooting, Indian pair of Neeru Dhanda and Vivan Kapoor secured a bronze medal in the trap mixed team event as India concluded its campaign on a positive note at the ISSF World Cup shotgun in Almaty, Kazakhstan today. India is set to host the prestigious 2026 Asian Weightlifting Championships in Gandhinagar, Gujarat from tomorrow, marking the country's first time hosting the event in 44 years. The sporting event will conclude on the 17th of this month. Around 180 athletes from 28 countries will compete in one of Asia's biggest weightlifting events of the year. And that is the end of this news bulletin.
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণু আকাশবাণী পুরী কেন্দ্র প্রসারণ হচ্ছে 103.4 FM মাধ্যমে স্টুডিও ঘড়ি সময় বর্তমান 11:10 চলিত অধিবেশনক বিরাম ঘোষণা করা পূর্ব রখুছু আগামীকাল প্রাত অধিবেশনরে প্রচারিত হওয়া কার্যক্রমর সূচনা আগামীকাল প্রাত 6:05 শুণবে ভক্তি নৈবেদ্যর কার্যক্রম আরাধনা সকাল 6:40 প্রচার করব গোস্বামী শ্রী তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানস শুণবে বাস্তরিতম ভাগ শ্রোতাবন্ধু সকাল 7:25 প্রচার করব কার্যক্রম বাটেঘাটে এবং 9:30 শুণবে কার্যক্রম হিলোল দিন 10টায় প্রচার করব সূচনা এবং মধুমূর্ছনার কার্যক্রম শ্রীক্ষেত্র সুরভী শ্রোতাবন্ধু এই আগামীকাল প্রাত অধিবেশনের কার্যক্রম সূচনা এবে কহি রখুছু পাপাগর সূচনা ভুবনেশ্বর আঞ্চলিক পাপাগ কেন্দ্রর সূচনা অনুসারে আসন্তা 24 ঘন্টা মধ্যে পুরী নয়াগড় খোর্ধা গঞ্জাম এবং গজপতি জেলার গোটিয়ে কিংবা 2টি স্থানের ঘড়ঘড়ি বিজুড়ি সহ মধ্যম ধরনের বর্ষা হবার সম্ভাবনা রয়েছে এই সময়ের পবনর বেগ 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে পড়ে এথি নিমন্তে ইয়েলো ওয়ার্নিং জারি করা যাই শ্রোতাবন্ধু শুনলে পাপাগর সূচনা চলিত অধিবেশনক 8